0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সত্যনারায়ণ দাসঙ্কর রচনার গাইছন্তি তৃপ্তি দাস।

0: শ্রোতা বন্ধু আপনার পুনিতের স্বাগত করছি আমার কার্যক্রম পরিসরকু কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্ররু প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডটা 100.6 মেগাহার্জ যোগে সময় সকাল 10টা শুরন্ত ফোন ইন কার্যক্রম হ্যালো ডক্টর উপস্থাপনার ধরিত্রী সাহু
1: ওয়ার্ক ফ্রম হোম হাই স্যালারি মাত্র গুটিয়ে ক্লিক রে আরে বাহ
2: अजोना लिंक्स उपरे क्लिक करंतु नाही आरबीआई कहे
3: सचेतन होंतु सतर्क रहंतु
4: हेलो डॉक्टर
5: हेलो डॉक्टर

এতে যাই শুনুছন্তি হিন্দি কথাচিত্র একদুজে কিলিও কেতুরি গীত আকাশবাণী ব্রহ্মপুর পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সম্বাদ রিলে কিলি প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্ররু শুনিপারিবে কিছু সময় মধ্যে।